0: আগ্রা বলে দেখে রঘুদাসীর ঘর তো দাদা সাহেব যদি বিশ্বাস নাই সেটা ব্যাংকে
1: যায় আচ্ছা আচ্ছা আচ্ছা মানে তার মানে ইনজেকশন নলে অসুবিধা কি
0: অসুবিধা হবে না দশ বছর বসে থেকে না সেটি ব্যাংকে মেডিকেল যাই কি এটা চিন্তা হয়ে গেল
1: আরে আরে মানে ডাক্তার কোন কইলে
0: ডাক্তার লিখিলে ইনজেকশন দেবা ব্যাংকে
1: তাহলে পোষা কুকুর পোষা বিলেই যাহা আমি ঘরে রখুছে কামুড় দিলে ইঞ্জেকশন নেওয়া কথা নাকি নহলে অসুবিধা কতটা ইঞ্জেকশন নেওয়া পড়ব আপনার
0: আচ্ছা
1: মানে জোরে কামুড় দিয়েছি পুরা
0: আরে
1: বাপরে তাহলে আপনার পিটলে কি বিলেই কু
0: না
1: কামুড় দেলা পরে
0: না
1: আচ্ছা আচ্ছা আপন যেমতি কি পোষা বিলেই হো বা আপন যেতি কি পোষিছন্তি ঘরে সেমানকু বেশি গুরুত্ব দউছন না আপনকর পরিবারকু বেশি গুরুত্ব দউছন
0: না সমস্যা কি গুরুত্ব দি কেন কেবে আমার ঘরে জানে না সমস্যা কি গুরুত্ব দিয়া
1: হো মানে আপনকর পতিদেবঙ্ক পাই যেমতি আপনকর নজর রইছি যেমতি পিলাঙ্ক পাই আপনকর যেমতি যত্ন রইছি পোষা বিলেইর মধ্যে সেমতি আপন কেয়ার নউছন নাকি আজ্ঞা
0: আমি যখন দেখো বারে বেশি আমার কাছে মারিবনি না
1: হুম হুম
0: আমি দেখো গেল গলে সে আমার পাশে সদা বলে রইলে
1: তাকে শ্রদ্ধার পাড়া কথা নাকি আচ্ছা আগ কেমতি অছি ভুবনেশ্বর
0: রাগুছি
1: খরা হচ্ছে না বর্ষা
0: না খরা হয়ে বর্ষা উঠাইলা
1: বর্ষা হয়ে যাও তাহলে নাকি
0: বর্ষা হো
1: ঠিক আছে ধন্যবাদ দৌছ আপনার পছন্দ গীত আজ কিনা মো পছন্দ গীত শুনতু
0: আজ্ঞা
1: নমস্কার।

0: আচ্ছা
1: মো কথা চিন্তা করছি মো ভগবান স্মরণ করি নদী হতো মু ভাবুছি মো সবুজ সবুজ অছি মুখে নিশ্চিত ভগবান যদি কুয়াড়ে ঘর পাশে যাই আগে গোটে প্রণাম করে তাপরে যাই যাই সেতু বাপা মা আসলে সেতবে বাপা যদি মা কথা বেড়ে বাপা যায় মা এটা মোট
0: ঠিক অছি প্রফুল্ল বাবু আপনার ধন্যবাদ দৌছু আপনার পছন্দর গীতটা আমি শুনে দৌছু
1: ধন্যবাদ ভাই
0: জয় জগন্নাথ জয় জগন্নাথ।

0: हॅलो, डायल आकाशवाणी.
1: हॅलो, नमस्कार. जय जगन्नाथ. आज्ञा नमस्कार.
0: नमस्कार.
1: मु रेडिओ पार्टनर चित्रसन सबर कहुची, कोळाहांडी जिल्हा भवानी पाटना जगन्नाथपूर.
0: चित्रसन बाबू भल तो?
1: हा आज्ञा, सबु भल आहे, ठीक ठाक. आपण केंता असून? आज्ञा
0: नाही, मुई भल रे थिवि जे मते तो पार्टनर कले नाही आपण आपणकर.
1: आज्ञा करमा ना. आज्ञा पार्टनर
0: मते पार्टनर कर देले आउ टिके भल रहिबी. कोन जाजी केन की तो सुनबे?
1: শুনে দেবে আজ্ঞা, মনে টিকে পড়ি তো আজ্ঞা, কাহ করবে আজ্ঞা, টিকে ভুলি গলি আজ্ঞা.
0: মনে পকাত
1: বন্ধু রে, গোটে গীত নেই অছে কি আজ্ঞা? হসিবু যদি কাঁদিবু কাণ বল, গোটে নেই অছে কি আজ্ঞা? সে গীত
0: হারিবু যদি,
1: হারিবু যদি, দুঃখ করিবি নাই বলি সে গীত.
0: আও চিত্রসেন বাবু.
1: হ্যাঁ আজ্ঞা.
0: আপন দুনিয়ারে কাহাকু বেশি গুরুত্ব দিয়ন্তি, মানে সাঙ্গ সাথী, বাপা মা, ভাই বন্ধু?
1: কাহাকু গুরুত্ব করিবা আজ্ঞা? মু খালি ভগবান কো গুরুত্ব করে আউ
0: সকাল উঠে ভগবান ডাকন্তি?
1: হ্যাঁ, ভগবান কো মু উঠেবি আজ্ঞা, আগে ভগবান কো না নিবি, তারপর মু দোকান কে যিবি আজ্ঞা.
0: মন্দির
1: মোর কাম ধন্দা ঠিক করছি আজ্ঞা.
0: নাই, আপনা মন্দির কেবে কেবে যাঁতি কি নাই?
1: মন্দির মু নাই যাই আজ্ঞা,
0: কেবে বি যাই নাই.
1: জেসে আজ্ঞা কেন দিন হই নাই দর্শন কর করে সেই আমার মা মানিকেশ্বর মন্দির. আজ্ঞা,
0: আপনকর ভবানীপাটনার মা মানিকেশ্বর মন্দির মানে প্রসিদ্ধ নেই কি?
1: হ্যাঁ হ্যাঁ আজ্ঞা.
0: কো কো বারে বেশি গহলি হয়ে ভক্তঙ্কর?
1: মঙ্গলবার আর শনিবার আজ্ঞা.
0: আচ্ছা, অন্য দিন কম ভিড়?
1: নাই, আজিকাল সবুদিন না আজ্ঞা.
0: আচ্ছা,
1: আজিকাল পুরা সে ফ্যাশন বলে আইগলা আজ্ঞা.
0: ও হো, তা মানে
1: এবাটা গুড়া ফ্যাশন পুরা হইগলা.
0: আচ্ছা, ধরন্তু জনে জয়পুর রু যিব বস রে?
1: হ্যাঁ আজ্ঞা.
0: বস স্ট্যান্ড রু কেমতি যাওয়া পড়িব?
1: বস স্ট্যান্ড রু 2 কিলোমিটার হবো আজ্ঞা.
0: মানে অটোওয়ালা নিয়ে যাবে নাকি?
1: হ্যাঁ হ্যাঁ, অটোওয়ালা আনি দেবো আজ্ঞা.
0: আর ট্রেন রে হলে?
1: ট্রেন হলে আজ্ঞা হবা আজ্ঞা 6 কিলোমিটার.
0: ও হো, নিজের গাড়ি হলে আর সুবিধা নাকি?
1: হ্যাঁ, নিজের গাড়ি হলে পুরা মন্দির কে যাওয়াটা আজ্ঞা.
0: আচ্ছা, সেইটি মন্দির গলা পরে কিছু টিকট সিস্টেম আছে কি, মানে ধাড়ি রে ছেড়া হওয়া পড়িব কি?
1: নাই আজ্ঞা, সেমতি নাই আজ্ঞা.
0: আচ্ছা, কেমতে হলে
1: বলে যাবে বলে আজ্ঞা, গেট খোলা হইছে আজ্ঞা, আরামসে এনে যাবে, তারপরে পূজারী পাখে যে করে যা মন্দির রে নড়িয়া নড়ি চড়াবার আছে বলে চড়াবে, নাহলে মুড়িয়া মারি করে আসবে দর্শন করে করে আউ.
0: আচ্ছা, আউ যাহার মানসিক থিব?
1: হ্যাঁ, মানসিক থিব বলে আজ্ঞা সেনে দেবার পড়বা আজ্ঞা. মনে করে এবে আপনি এনে কেন চারি গুড়িয়া করছেন, বুকা কি গোর্রা করেছেন বলে সেটা টিকট করি করি সেটা বলি দেবাকে পড়ছি আজ্ঞা. তো আজ্ঞা,
0: মানে তা পাই
1: গুড়ি নড়িয়া বি চড়াবার আছে বলে টিকট করি করি দেবার পড়ছি আজ্ঞা.
0: ও, সেই সব টিকট হবো নাকি?
1: হ্যাঁ, সে টিকট. আউ নেলে নড়িয়া ফটাবার আছে বলে আজ্ঞা, সেটা বাহারে ফটাবার আছে আজ্ঞা, সে মন্দির ভিতর কে নাই নাবার আজ্ঞা.
0: আউ বর্ষা টিকে কমিলে আপনকর সেপটে?
1: হ্যাঁ, আজি একা কমিছি আজ্ঞা.
0: খরা হচ্ছে নাকি?
1: হ্যাঁ, আজি একা টিকে ঝাপসা করা হচ্ছে আজ্ঞা, ভালো লাগুছে. আউ
0: ঠিক আছে, চিত্রসেন বাবু আপনাকে ধন্যবাদ দৌছু, আপনকর পছন্দর গীতটি শুনে দৌছু.
1: ধন্যবাদ আজ্ঞা, আপনাকে ডেডিকেট করুছি. আউ আমার মনোজ পটেল, ক্ষমা সাগর সাউ, সুমন চল সবর, পঙ্কজ মিশ্র, মুনা পণ্ডা, করম সানি সাউ, নাগু পাত্র, আউ জয় সীতারাম, যশবন্ত, রাধাকান্ত, লোকনাথ হই আজ্ঞা.
0: ও রইলি, ধন্যবাদ.
1: ধন্যবাদ আজ্ঞা, নমস্কার. জয় জগন্নাথ.
0: জয় জগন্নাথ.

0: हेलो डायल आकाशवाणी।
1: हेलो सर नमस्कार।
0: हाँ नमस्कार
1: सर, मु पंकज मिश्र जयपुर रु कहते।
0: कहतु पंकज बाबू आज कौ गीत शुणे?
1: हिमंत सागर निवेदिता गाई फर्स्ट टाइम गोटे झील तु कर पगल है गीतटा दे।
0: आउ कौन पंकज बाबू खबर?
1: सब ठीक ठाक अच्छी सर, बर्तमान तो मुझे अफिस बढ़िया पाठ भी अच्छी आज टे बर्षा भी कमी सब बढ़िया अच्छे सर।
0: তাহলে আজি টিকে কমি যাব না? বর্ষা কত দিন হল জয়পুর হোলে?
1: তিন দিন চার দিন খন্ডে হব স্যার লাগিকি রয়েছে।
0: মানে সূর্যঙ্কর দেখা যা মিলু না কি?
1: না না বিলকুল মিলু না, চারিআড়ে খালি কাদ পটপট পানি পটপট চারিআড়ে।
0: এমতি টিকে বেড়ে বেড়ে খরা হলে টিকে ভাল লাগে নাকি?
1: ভাল ভাল স্যার,
0: বর্ষা পুরা লাগি রয়েছে টিকে বিরক্ত লাগে ঘর বসিয়া পাই
1: বিরক্ত লাগে স্যার।
0: আচ্ছা বাহার কু বাহলে রেইনকোট নেবার আছে নাহলে ছতা নেবার আছে?
1: হ্যাঁ হ্যাঁ।
0: তথাপি বি মানুষ ভিজি যায় নাকি? আউ বর্তমান আপনার জয়পুর পনিপরিবা রেট কেমতি আছে?
1: পনিপরিবা রেট বহুত আছে স্যার, উঁচা রেট আছে সব।
0: মানে যোটা বি ছুঁয়া ডর লাগুছে নাকি?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা এই যে পনিপরিবা রেট হওয়ার কারণ কোন বলে ভাবছেন আপনি?
1: স্যার উৎপাদন কম আছে, বর্ষা দিন স্যার উৎপাদন কম হচ্ছে, খাইবার লোক অধিক পিটুয়া লোক উণা
0: কম। তার মানে লোক সংখ্যা যেমতি হলে তা তুলনায় উৎপাদন সংখ্যা কমি যাচ্ছে ভিতরে। দশ বর্ষ তলে আপনার যেত জাঁথিলে জয়পুর বজার সম্পর্কের সেতবে কেমন লা সব জিনিস টিকি মিলুলা নাকি? ঠিক আছে পঙ্কজ বাবু আপনার ধন্যবাদ দৌছ, আপনার পছন্দ গীত শুনে দৌছ।
1: হ্যাঁ স্যার রইলি, নমস্কার
0: নমস্কার।

0: হ্যালো, ডায়াল আকাশবাণী।
1: নমস্কার আজ্ঞা।
0: নমস্কার,
1: জয়পুর কুমার সাহেব নবীন কুমার কহুছি আজ্ঞা।
0: কোন নবীন বাবু কো গীত শুনবে
1: আজি? ভক্তি গীত শুনে দেন আজ্ঞা। ভিকার গাইছে
0: কো ভক্তি গীত?
1: মন পারে শ্রীক্ষেত্র যাব উড়ি উড়ি কি এই গীত।
0: নবীন বাবু এবার পুরাপুরি ভালো?
1: হ্যাঁ আজ্ঞা, ভালো লাগছে আজ্ঞা, ভালো ভালো লাগছে, ভালো আছে আজ্ঞা।
0: মনকু চঞ্চল কলে দেহ মতো ভালো রইব?
1: হ্যাঁ আজ্ঞা, না এত ভালো লাগছে।
0: আপনার যেহেতু আম আকাশবাণী জয়পুর কেন্দ্র সবুলে শুনতি
1: আজ্ঞা,
0: তেণুকরি আপনার মনবোধ সবুলে খুশি রে রহে নেকি?
1: হ্যাঁ ধন্যবাদ আজ্ঞা। মুই সবুলে তো গীত শুনে যাই না, রেডিও চালিথিব আজ্ঞা, সেটা আগা মোর মনোরঞ্জন, সেটা আগা মোর মন খুশি লাগবো, আর সেটা মোর ঔষধ বলে আজ্ঞা কাম করছে।
0: নিশ্চয় নিশ্চয়, আমি
1: লাগবো না বলে তোমার জ্বর ফেরে হবো। আরে
0: নিশ্চয়, আমি যেতে খুশি রে রহবা আম দেহ সেমতি সুস্থ রহব।
1: হ্যাঁ আজ্ঞা।
0: তবে নবীন বাবু, আপন নিজের সাংগসাথী কেবে বিশ্বাস করতে কি না?
1: বিশ্বাস তো করবি আজ্ঞা, কোন

0: সংস্কৃতি মূল্যবোধ।
1: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সংবাদ পড়ুছন্তি নীনা সাহু। মুখ্য সংবাদ, নবসৃজন ও গুণবত্তা আধারে ভারত বিশ্ব অটোমোবাইল শিল্প ক্ষেত্রে অগ্রণী রাষ্ট্র হয়ে পারিব কহিলে কেন্দ্র সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রী। ভোটর তালিকায় ত্রুটি সংশোধন লক্ষ্যে আজিঠার ভুবনেশ্বর মহানগর নিগমরে আরম্ভ হেলা পাইলট সর্ভে অভিযান। পুরী শ্রীমন্দিরে আসন্তাকালি ভাদ্রব কৃষ্ণ অষ্টমী তিথি অনুষ্ঠিত হব কৃষ্ণ জন্মনীতি এবং ভুবনেশ্বরে আসন্তা ছ তারিখ পর্যন্ত চলিব পূর্বাঞ্চল আন্তঃরাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা। বর্তমান সম্পূর্ণ সংবাদ। নবসৃজন গুণবত্তা এবং প্রতিযোগিতামূলক মূল্য আধারিত ভারত বিশ্বর অটোমোবাইল শিল্প ক্ষেত্রে এক অগ্রণী রাষ্ট্র ভাবে পরিগণিত হয়ে পারিব বলে সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রী নীতিন গড়করি কহিছন্তি। নয়াদিল্লিরে ভারতীয় অটোমোবাইল উৎপাদক সংঘ সিআমর 66তম বার্ষিক সম্মেলনীকে সম্বোধন করে শ্রী গড়করি কহিছন্তি, ভারতর অটোমোবাইল শিল্প ক্ষেত্র 22,75,000 কোটি অধিক হয়েছে। জিএসটি সংগ্রহর 15% অবদান রাখুছি। এই শিল্প ক্ষেত্র যোগু প্রায় 4 কোটি প্রত্যক্ষ ও পরোক্ষ নিযুক্তি সুযোগ সৃষ্টি হয়ে পারিছি। গত আর্থিক বর্ষে ভারতর অটোমোবাইল রপ্তানি 24% বৃদ্ধি পাইছি। ড্রাইভিং লাইসেন্স পাই এক গ্রেডেড পয়েন্ট ব্যবস্থা প্রচলন করা সরকার বিচার করুছন্তি বলি সে কহিছন্তি। সড়ক সুরক্ষা ক্ষেত্রকু গুরুত্ব প্রদান স্বরূপ এভাবে প্রয়াস জারি রয়েছে। আকাঙ্ক্ষী জেলাগুড়িকে সামাজিক দায়িত্ববোধ পদক্ষেপ অধীনরে গাড়ি চালনা প্রশিক্ষণ, যানবাহন ফিটনেস এবং স্ক্রাপিং কেন্দ্র প্রতিষ্ঠা করা শ্রী গড়করি অটো কোম্পানিগুড়ি আহ্বান দিয়েছন্তি। রাজ্যের আগামী পঞ্চায়েত ও পৌর নির্বাচনকে স্বচ্ছ, নির্ভুল ও ব্যবস্থিত করিবা পাই রাজ্য নির্বাচন আয়োগ পক্ষরু ভোটর তালিকায় থিবা ত্রুটিকু সংশোধন লক্ষ্যে বিশেষ পাইলট সর্ভে অভিযান আজিঠার ভুবনেশ্বর মহানগর নিগম বিএমসি আরম্ভ হয়েছে। বিএমসি অধীনরে থিবা 3টি বিধানসভা ক্ষেত্রে আসন্তা 11 তারিখ পর্যন্ত বুথস্তরীয় অধিকারী বিএলও মানে ঘরকু ঘর যাই সর্ভে করিবে। তবে আসন্তা অক্টোবর মাস 26 তারিখরু নভেম্বর মাস 7 তারিখ পর্যন্ত রাজ্যব্যাপী এই সর্ভে কার্যকু আরম্ভ করাযিব। সর্ভে কার্যরে নিয়োজিত অধিকারী ও কর্মচারীঙ্কু সঠিক তথ্য প্রদান করে পূর্ণ সহযোগ করিবাকু নির্বাচন কমিশন কার্যালয় পক্ষরু অনুরোধ করা যাইছি। রাজ্যের 4টি চিনিকলর পুনরুদ্ধার পাই প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সামাজিক গণমাধ্যমে পোস্ট করে কহিছন্তি। এহাফলরে আখু চাষীঙ্কঠারু আরম্ভ করে স্থানীয় যুবপিঢ়ি পর্যন্ত অনেক পরিবার রোজগার সুযোগ পাইবে। রাজ্য সরকারঙ্ক দৃঢ় ইচ্ছাশক্তি যোগু ওড়িশার কৃষিক্ষেত্র নূতন দিগকু অগ্রসর হেউছি। নয়াগড় সমেত রাজ্যের 4টি চিনিকলর পুনরুদ্ধার পাই সরকার পদক্ষেপ গ্রহণ করেছন্তি, যাহা যুবপিঢ়ি সম্মানজনক রোজগার এবং স্থানীয় অর্থনীতিকু নূয়া গতি দেব বলে মুখ্যমন্ত্রী কহিছন্তি। ভুবনেশ্বর খারবেল ভবনরে সচিবস্তরীয় বৈঠক মুখ্য শাসন সচিব অনু গর্গ অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়েছে। এতে রাজ্যের জারি রহিথিবা এবং আগকু হেবাকু থিবা বিভিন্ন বিকাশমূলক কার্য সম্পর্কে আলোচনা করা যাইছি। সাইবর সুরক্ষা, নিশামুক্ত ভারত, টিভি মুক্ত ভারত ও ভুবনেশ্বর পারাদ্বীপ পুরী অর্থনৈতিক অঞ্চল প্রকল্প উপরে বৈঠকরে অধিক গুরুত্ব দিয়াযাইছি বলে শ্রীমতী গর্গ কহিছন্তি।
2: সাইবার সিকিউরিটি, নশা মুক্ত ভারত, টিবি মুক্ত ভারত, ডি রেগুলেশন 2.0, এমতি বহুত জিনিস আছে যাহা উপরে আমকু কুহা যাউছি কি এটা ফোকাস এরিয়া। সেই সবুকু মধ্যে আমি আজি রিভিউ করলে তো রাজ্যরে আমি কোন কোন আউ জিনিস হাতকু নৌছু। ভুবনেশ্বর কটক পুরী পারাদ্বীপ ইকোনমিক রিজন সেইথিরে কোন কোন প্রজেক্ট আমার

0: আলে মোর রেডিও শুনতে রেবা সর্তে ভাই বইনি মন কে মই চন্দ্রমা জোয়ার কর দিলিনি
1: মই পনে ডমরু সব লোকে জোয়ার কলিনি
0: কাই
1: গুন্ডি ইতি
0: গুন্ডি কি মামা
1: এ বুয়া চাবি পকাইলানি দেখনি
0: তোকে ইতিয়া কাচাবলা কি গরমি সাচাবলা চটকাই কি লিড় লাড়ো পরা দুসলুস নিচে
1: সব বাটে কাই আজি কালি গুন্ডি
0: তোমার গরমি সাকি
1: সব বাটে
0: আ দে আই মেটা পেলা কই তরলা তোকাই জোর পরে হেরলা বলি করি
1: এলা কাই জোর ডাক্তার লোক যাইদলি আই বললা গুন্ডি চাবলা তোকে জোর এলা কাই কাই কাই কাই নাও মন বললা
0: কাই মারলিয়া পারলিয়া পরা
1: আরি এই কাই সেটা বান্দি করে সো বললা
0: মচাদানি
1: মচারদানি বললা
0: তুই মাছ দরবাক গলেইছি কি আইটা রকি করি
1: আইটা তো নুয়াটা গড় দিরে লাই মাতর মাছ দরবা বাটে বিড়াইলু
0: তুই মিশা মামা এটা মন তোর বুদ্ধি মন বললা চেকি নাই
1: কাই করু তা তোকে
0: তো দারসি দারসি তোর ঘরে পিলারি আছে খাই কি
1: জাল গড় গেললে জবর ডাবু লাগছি এটা উপকা মিলবাটা
0: কেনতা করলু সালে ইয়ে দে এবে মিশা মাটলাইনি আমার অঙ্গনবাড়ি দিদি মন গোটে মাঙ্গি করি নে আর এমনি কাম মন ন কর বুঝলুস অসমনে লাগি রয়েছি পুনি আইতি বুঝলুস তো আলে ইয়ে দে কথা লমাইলে তো লমছি তুই মিশা হালিয়া হাই করে বসলু আছো তোকে গোটে কাজী বড়িয়া গীত গোটে বজাই দেবি
1: আলে শুনু
0: শুনু কি
1: শুনু

0: 또 기타에?
1: 방가루아마.
0: 하하이카이 기타인데니?
1: 아리카이.
0: 에이 군디 잡아 콘 아야 디디 고텍 비레루스카.
1: 에데 투엔티 카몬 코르루스니 볼리 코리아카.
0: 다클루.
1: 무이 고텍 디디게 다클리.
0: 알레.
1: 아모라 아지칼리 메르리아 토 헬라니아 카마마. 마토리 덴구 조르 몬 미사 아지칼리 오디케 헬라니.
0: 헬라니 헬라니.
1: 아이 덴구 조르 카이기 네이 시타 로키온 몬 카이타 몬 파차르리 부지엘라.
0: 알레 수누.
1: 에?
2: আলে জোয়ার লাগো দিদি
3: জোয়ার
2: আলে তোমার না লোভ সঙ্গে দিয়া
3: মো না হচ্ছে রাহেল কদম মু জনস্বাস্থ্য সম্প্রসারণ অধিকারী গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র কটপাড়ে অছি
2: আলে দিদি বড়িয়া কাম করলাসনি আলে তোমার ঘর কোন দিদি
3: ঘরে মোর কটপাড়া
2: আলে আলে ভাল কাম করলাসনি চাকরি করে কত বরস পর হলা বে
3: চাকরি করিকি হেগলানি দশ বর্ষ
2: আলে দিদি তেবে মুই গোটে কথা জানবার হলা আমার এই জন আজিকালি বর্ষা দিনে ডেঙ্গু জ্বর পড়াটা মন অধিক হয়েছি পুনি আর ডেঙ্গু জ্বর কাইগি নেছি আর তার লক্ষণ মন কাইটা অল্প কই দেবাস কি
3: ঠিক আছে ডেঙ্গু জ্বর সব জানিথিবে হলা সেটা গোটে মশা সেটা মশা কামুড়লে হব কিন্তু আমার এটি না বহুত প্রকার মশা অছি কিন্তু সে মশা ভিতরু এডিস মশা যদি কামুড়িব তাহলে নেকি ডেঙ্গু জ্বর হেবার চান্সেস অধিকা থাকে
2: আলে এ এডিস মশা বলে তাকে কেনদি করে চিনবার
3: সে এডিস মশা কো আমি বাঘুয়া মশা বি কহু মানে তার পিঠি তা পিঠিরে না সে বাঘর যেমিতি কলা কলা ইয়ে দাগ থাই নেকি ব্ল্যাক স্পট কলা দাগ থাকে সেমিতি হি এ ডেঙ্গু মশার মধ্য সেমি কলা কলা দাগ থিব দেখিলে বি আমি জানি পারবা এটা ডেঙ্গু মশা হেই থিব বলি কি
2: তবে
3: আমি তো সে ছোট ছোট মশা কো আমি এমতি খোঁজি পারিবা নেই কোটা ডেঙ্গু মশা কোটা ম্যালেরিয়া তো আমর কাম কাম হেলা সব প্রকার মশা মশারু আমাকে দূরে রইবাকু পড়িব
2: হই দিদি তবে ডেঙ্গু জ্বর হলে কেমতি করে আমি জানবো যে এটা ডেঙ্গু জ্বর বলি তার লক্ষণ মনে কাইটা আইস দিদি
3: ডেঙ্গু জ্বর হলে বেশি জ্বর বেশি হব ঔষধ খাইলে বি জ্বর কমিবনি মুন্ড বহুত বিন্ধিব আমার যে গন্ঠি গুড়াক না হাত গন্ঠি আঙ্গুল গন্ঠি গন্ঠি গুড়াক বেশি পেন হব আউ বেশি হব বলে দেহরে রিবি রিবি নালি নালি রিবি রিবি বি হয়ে যাব আখি আখির করড় যাক নালি দেখা যাব আউ যদি এটা যদি আমি জলদি ন জলদি আকু টেস্ট করি কি যদি ন করিবা বলে নেকি আমার আমো পেট ভিতরে যে অছি নেকি অর্গান গুড়াক মানে আমার কিডনি লিভার হ্যাঁ এই গুড়াক মধ্য ড্যামেজ হয়ে যাব যদি আমি তার ট্রিটমেন্ট ন করিবা
2: বলে এটা যাই করি

0: কদা লাগালা গীত
1: গীত আর তুই বোঝালে আর বল ন লাগে আজকালি পানির দিন কে আর পানির গীত টাকা
0: তার জিউ না খাও না কেনা করলানি কায়টা করলানি বলে ওল পচারলি শুনু কি
2: আলে বাবু তোমার পরিচয় হলো কুয়া
3: আজ্ঞা মোর পরিচয় আজ্ঞা অর্জুন আজ্ঞা
2: অর্জুন কায়টা
3: পাত্র আজ্ঞা
2: অর্জুন পাত্র
3: আজ্ঞা
2: কোনটি কোন গাঁও হয় তোমার
3: বাগদেরি আজ্ঞা
2: বাগদেরি এলে পাঠ সাঠ কেতে পড়া পড়লা আছাস
3: পাঁচ ক্লাস আজ্ঞা
2: পাঁচ ক্লাস পড়লা আছাস আর এই ঘরে কে কে আছে
3: ঘরে বাবা মানে আজ্ঞা মরি গেল এলে ভাই আছে তো দুইটা ভাই আছে আর মোর কন্যা আছে আজ্ঞা মোর তিনটা পিলা টুকি আজ্ঞা
2: তিনটা পিলা টুকি এল পিলা টুকি মনকে পাঠ পড়াইলাস নাকি কেনতা
3: না আজ্ঞা পাঠ তো পড়াইবা পাই আজ্ঞা অসুবিধা গাঁ আগা যেতকি জায়গা আজ্ঞা পড়লে সেতকি আগা আর কুন্তি না পড়াইলে না আজ্ঞা পয়সা পত্র তো অসুবিধা আজ্ঞা
2: ও এলে গাঁয়ে কত ক্লাস পথে গাছে
3: আজ্ঞা গাঁয়ে এটি পাঁচ ক্লাস জায়গা রইল আজ্ঞা সেমতি বেলে এবে তো আট ক্লাস জায়গা রা আজ্ঞা আট ক্লাস জায়গা পড়াইলু
2: এলে পাঠ স্কুলে পঠাইবা কাজে অল্প আমাকে অসুবিধা বলি করে পাঠ শার্ট ছাড়াই দিলাস নি
3: হ্যাঁ ছাড়াই দিল আজ্ঞা এটা পাই আগা
2: এলে বাবু তুমি কাই কাম করলাস নি
3: স্কুলে রান্ধবা বিড়লু তো আগে
2: এলে এই জন্য রান্ধবা কাম করলে এটা সকলিয়া ডিউটি কি দিন সারা আইতি রেবার
3: আমার সকলিয়া চোড়া বেলে চুল লাগাইবো আগে
2: হ্যাঁ
3: ছটা বেলে চুল লাগাইবু আর রাঁধবু নটা বেলে খাইবা দেবু আজ্ঞা নটা বেলে খাইবা দেলে সরি পিলামনকে তিয়ার পড়া বলবু সবু তিয়ার পড়লে স্কুলে যিবাই পিলামন পিলামন স্কুলে যিবা আর সেটি স্কুল রহবা বল আজ্ঞা রহবা সেটানু আমি প্রার্থনা সরলে সরি পিলামনকে পচারি বলবু তার জ্বর মুড কয়টা হল বাবুমন বল পচারবু কার জ্বর মুড যদি এরলে আজ্ঞা তা মনকু ধরি করে আমি মেডিকেল নেবু আজ্ঞা মেডিকেল নেইকরি তাঙ্কর অস পতর বলম মেডিকেল নেই ডেকাই করে আনবু আনবু আর তা মনকু যিবা আজ্ঞা স্কুলে ছাড় দেবু আর আমি স্কুলে রইবু আজ্ঞা দিন যাক আর চারটা হলা ছুটি হলা বলে আজ্ঞা আইলে করে পিলামানকে তাঙ্কর খাদি দেবো আর গোটা টিফিন করি আজ্ঞা চুড়া হোক কি বিস্কুট হোক কি সুজি সেমিয়া এমতি যাইটা দেবার আছে দুন দিনে সেটা দেবো আজ্ঞা দেবো তারপরে আর প্রার্থনা শুনি করাই করে চুল লাগাইবো আজ্ঞা আর রাঁধবা পাই আটটা বেলে রাঁধি করে খাইবা দেবো আটটা বেলে খাইবা দেবু আর পিলামন খাই সারলে আমি পিলামন সাঙ্গাকা স্কুলে আসুই দেবু তাঙ্গর লগে একা
2: এলে বাবু ওইটা তুমি দেখা সকাল ছটা বেললে তুমি স্কুলে কাম তোমার আরম্ভ গেলানি আর রাতি নটা দশটা এগারোটা পথে তোমার কাম চাললানি
3: কাম চাল
2: এলে আইতে একা সই দিলাসনি আইতে একা সবু করলাসনি
3: হ্যাঁ
2: এলে ইয়েতকি দিনগুলার রাতিগুলার কাম কাজে তোমকে সরকার কেতে ডাউ দেলানি
3: আজ্ঞা আগে তো আজ্ঞা মোর ডবর দিন হলা আজ্ঞা মিশিকিরি
2: হ্যাঁ
3: এটি তো 37 বরস হলানি আজ্ঞা মোর মিশিকিরি
2: হ্যাঁ
3: মুই 700 টাকা হলা আজ্ঞা সেমতি বেলে মুই

ইন্দ্র অপরাধ স্বীকার করেছন্তি। ব্রতছিদ্র দেখি আত্মরক্ষা করিবাকু সে গর্ভরে পশি শিশুটিকু অণচাষ খণ্ড করে কাটিছন্তি। সেমানে বিষ্ণুঙ্কু অনুকম্পারু বঞ্চিছন্তি। ইন্দ্র মরুদ্গণকু সাঙ্গরে ধরি দিতিঙ্কু আজ্ঞা মাগি স্বর্গকু যাইছন্তি। পরীক্ষিত বিস্তারিত ভাবরে হরিতোষণ ব্রতর বিধিবিধান ও ফলশ্রুতি জাণিবাকু চাইবারু শ্রী শুকদেব তাহা উপস্থাপন করিছন্তি।

0: শুণুলে আলোচনা উপান্তরে উদ্যোগ এ সম্পর্কে কে মহিলা উদ্যোগী রশ্মিরেখা কিলাড়ি আজ কার্যক্রম বিদায় নিয়ে রু নমস্কার।
1: শুনিলে আকাশবাণী কটক কেন্দ্র দ্বারা প্রস্তুত কার্যক্রম বিকাশ মন্ত্র, প্রযোজনা বিনয় কুমার সামন্তরায়, উপস্থাপনা বাউরি বন্ধু স্বাইঁ। আকাশবাণী কটক আপনার আঞ্চলিক সংবাদ শুনিপারে কিছু বিজ্ঞাপন পরে।
2: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
3: গাঁরু সহর যাই সবু স্থানরে
2: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই।